0: খালেগফানের,
1: কুম ফানযির,
0: খালেগফান তেদু বডাগিন ইনজার কুরবাশ,
1: ওয়া রাব্বাকা ফাকাব্বির,
0: আদি খালেগফান গে বেরি রাসকালাং গে তাকবীর উইদাল ওয়াশ,
1: ওয়া সিয়াবাকা ফাতাহহির,
0: আদি খালেগফান গে ফেরাং কুলতা তাহির কুরবাশ,
1: ওয়ার রুজজা ফাহজুর,
0: আদি বুদং আলুকং কুরমা দুরবে বডাগিন নওয়াশ,
1: وَلَا تَمْنُن تَسْتَكْثِر,
0: আদি গিনাইন লিবুং ইদি ওয়াডাগে মিহাকা ইচ্ছেন্নু দেবাশ,
1: وَلِرَبِّكَ فَاصْبِر,
0: আদি খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে আটকা খালেগে ফান কিতরবে ওয়াডাগান্নাওয়াশ,
1: فَإِذَا نُقِرَ فِي النَّاقُور
0: فَهَتَالَ فِرِ فُمَلَ وَاهِنْدَ,
1: فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ,
0: فَهَ إِدْوَسَيْ أُنْدَغُوَيْكَمْ وَادْوَيْكَ,
1: عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٌ,
0: كَافِرُونَ مَجَّ فَسَيْهَ كَمَنْ وَادْوَيْكَ,
1: ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا,
0: هَمَا إِكَنِ تِمَنْ رَسْكَ لَانْكَ هِدَّوِ مِيهَا খালেগফান তুমন রসকলাঙ্গে দুখুল্লাবাশ,
1: ওয়াজআলতু লাহু মালাম মামদুদা ওয়াবানিনা শুহুদা,
0: আদি গিনাবেগমওয়া মুদলায় খারিগা তিবেনে ফিরহেন দরিন তুমন রসকলাঙ্গে এনায় দেবীমে,
1: ওয়ামাহাদতু লাহু তামহিদা,
0: আদি দুনিয়েগে হুরিহা কামে থানাওয়াস কো দেবা এনায় ফসেহ কুদ্দবীমে,
1: সুম্মা ইয়াতমাউ আন আযীদ,
0: দিমবেস এনা এদেনি থিমান রাসকালাঙ্গে ইতুর কুদ্দবু মাশে,
1: কাল্লা ইন্নহু কানা লিআয়াতিনা আনীদা,
0: হামা হিলা এহেন্নকুন ওয়ানে হামা কাশওয়ারুম এনাবি থিমান রাসকালাঙ্গে আয়াতকা দেখল হদা মি হে কমগে,
1: সাউরহিকুহু সাউদা,
0: নিকং হরে তেমন রসকলাঙ্গে গদফদ বিগমবা আযাবকা খুরিমতলু মং এনায় জসওয়া হুশিমে,
1: ইন্নহু ফাক্কারা ওয়া কদ্দার,
0: হামা কশরুম এনা বিশনা ফিকুর কুররেভি,
1: ফাকুতিলা কাইফা কদ্দার,
0: ফাহ এনায় লান লিভি এনা রেভি কুম ফদায় কুম হিজে,
1: সুম্মা কুতিলা কাইফা কদ্দার,
0: দিং এনা লান লিভি এনা রেভি কুম ফদায় কুম হিজে,

0: 에우렘 바니 스와르게 타케게 쿠베린나 메두가 에카코 아네카카 스왈 코라 하르베
1: 마 살라카쿰 피 사카르
0: 디아바미 훈 나라케 비디 콩카밍 헤예
1: قالوا لم نك من المصلين
0: اورم بنانته نماذ كرا ميهنگ تريكون تيممن نوامي
1: ولم نك نطعم المسكين
0: ادي تيممن مسكين نكان دي نوليموي
1: وكننا نخوض مع الخائضين
0: আদি বাতল ওয়াহক দক্কা মি হুন্না একুগা থিমাম মেম বাতল ওয়াহক দক্কা উলুনি মুয়ে
1: ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন
0: আদি থিমাম মেম কিয়ামত দস দোকং উলুনি মুয়ে
1: হাত্তা আতানাল ইয়াকিন
0: ইয়াকিন কাম এবাহি মারু থিমাম মেম না হামেন আতুয়ে জোম দান দেনে
1: فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ
0: فَهَ شَفَاعَةِ تَرْوَى مِهُنْغَ شَفَاعَةِ اَوْرِنَّكَمْ مَنْفَاعِنْ نُكُرَانِتِ
1: فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ
0: فَهَ هَنْدَانْكُ الدِّنُمُمْ اِبَهِي قُرْوَانُمْ اَوْرِنْ اَكِّبَاوَ دُرَدَّنِي كِيْوَ
1: كأنهم حمر مستنفرة فرت من قسورة
0: اورن سينغا يك فيلندوا وحشي حمار تكفدي
1: بل يريد كل امرئ منهم ان يؤتى صحفا منشرة
0: اديكيت اورن كوري كوم ميهكو ادني লিউবা ফাওয়া ফাইফুতকে এমিহক বাওয়া লিবমশে
1: কাল্লা বাল্লা ইখাফুন আল আখিরা
0: হামহিলা ইহনকুন ওয়ানে আদিকিত এউরিন আখিরাতক বিরিনু গনতে
1: কাল্লা ইন্নহু তাযকিরা
0: হামহিলা ইহনকুন ওয়ানে হামকশরুম এ কুরআনকি হান্দান কদ্দিনুমকে
1: ফমান শাআ যাকারা
0: ফাহে বেনু মিহকু এ কুরআন হাদুমাকুরা হুশগমে

মিকুলা দানা ফানুয়েরি হুনারুয়েরিয়াকি রা হুলদু ফারু কুরিকি লগে আব্দুল শাফিউ শাফিউগে হায়াতু নামাগে বাবুদেকুন কিয়াদেনি দিবেহিংগে এবেলা জামানুগে ওয়াহকাতা শাফিউগে হুনারুয়েরি মাসাক্কাতুন ফেন্নানি দিবেহি তারিউগে সাফহাতাউ গাহুরি তারিহি হাদিসাতাকা কুলুম হুরি ওয়াহকাতা এনাগে কোম্মে ফারুমায়গে ফাতুগাওয়ানি দিবেহি এবেলা তারিউগে ওয়াহকাতা তারিহি কোম্মে বিনায়কা গুলিফাওয়া দিবেহিংগে এবেলা দিরিউলুম এইন কোম্মে ফারুমায়কুম বেসকিয়াদে ইহু এবেলা জামানা মিজামানুগে আসারি বিনাতোগে মি ফুরিহম ফারুমাতা বট্টং কুরাবায়রু শাফিউ বিষ্ণু গেঙ্গুলুবানি দিবেহিন্না ইতুরু তারাফক বেনু নুয়ানে ফাদা বিনাত ফারুমা কুরেগুমা শাফিউগে মি ইজাদি বিষ্ণুমায়কু একি একি বিনাতোগে মডেলতা মেজুমতিগা শোকেস কুরেবে ফাদা কুড সাইজাকা বদল কোত্তে মি বাইফারু মিহেকান হাদিয়াকা দিকলুমবেস ওয়ারং একশিগেন বাইচ্চাকা ওয়েদে

السلام علیکم امه هم ترین نمبر پاچه و ریادی اوفا ویری وقت کلکنگ دمون میادوگه ادوگه راج پروگرام آیا کمی پتل کلی ارگونی ایشت نسیم میادوگه ادوگه راج پروگرام ارگون من کوریا گندانی تیه چهانده میادوگه پروگرام گیس ارگون من راجه گه اکی کانکورتو گا کوریا گندا تفاتو اکی حرکات کا بلالانا میگتو کیرت گروانا بھی اقومی مرکزو اس رب بھینن اماز کو کے باوا گروان پروگرام মাবে এমএ ফোগে মাউলুমাত কেনে স্টেনন দে মিগে তুরুং পাতুলাদো স্কুল নুয়াদিহা আহার ফুরমা গুলি কেন কুরিয়া গিন্দি মাহাম চেপাওয়া হারকাত তকা গুলে মাউলুমাত উস এহন্তরিনা হামে গেনে স্টেন দে দোহগে মাউলু গা মিয়ে দলগন মে বাহাক দ কালানি রিভেলি এবোডা গুলে গতুং দেন ফাহাং কলং মিয়াদো মি ফাহাং কলবনি ওয়ারা বিসারা দোহেকে গতুকা মিহার ওয়েস মুস মাবে হেদারা মিবনি হুদু সামালনে রে ফাহুদু সামালনে রে মিবনি হালে ফতুলম ফিশকেন থা তোলা মিয়াদু মেন্দুর কুরি একারগড়ে সুমনেটা হামে হুদু সামালগা বোকো ভারে বে হুমায়া কুকুকুরুং আদি গাডিয়া কুনা ওয়ার মেলা সাউইস মেলা দিমত গ পার মিন কা ব্যাজে বিলাগড়ু গ গাডিয়া কু সালিস মেলা ব্যাগদবে কাণু তা কদবান কমা মুস মাবে হেদারা মিবনি মাউলুমাত দে বাফদেন আলগন মেঙ্গে দেরিউল মুগা বাবরগিনা কান্ততকে কুরঞ্জে কান্দ তিরফতির কুরমা দেন মাগমতিগে রক্কা তিরি কাম বেসালগন মেন্না মি বিসার দোসরগে হাসগতে গ সামালক দেঞ্জে এমা উম্মিদ কুরং হুরিহা ফরাতা কু বেস রক্কা তিরি কামুগে ফিয়াওয়ালো আলান কামা দেন আদুগরা চমিয়দগে প্রোগ্রামে সালগন মেং কুরিয়া গেদানি রীতি লাওতকা কো হেমা মিয়দগে প্রোগ্রামেস ফশানি রীতি লাওয়েকো

শুকরিয়া ডিপিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরন্ড অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর জেনারেল হুসেন সামি, মিয়গত আরন্ডকে দাউরাখি হেক্কা বেহে গানন্ডকে মাচ্চা মিয়ফিহুকে একাডেমি লিয়ে শায়ু কুরাবাফাওয়া এভিডেন্স আ প্র্যাকটিশনার্স গাইড আ বেহে গতং কুডা তারাফে তিবেফোর্না এরবো। মিফতুগে বিঙ্গা এড়িগেন দিয়াই দেহাস বাবিস ওয়ানাহার হেক্কা বেহে গানোনু উজুদং আওমা গুড়িগে গানোনং আমল করম ফেশমুগে কুরিং পিজিও ফিহুং এভিডেন্স ওয়ার্ক ইন গ্রুপে একুলাওয়ালি। হেক্কা বেহে গানোনুগে কমমে মাদ্দায় আদি কমমে চেপটায় ওয়াকি ওয়াকিং মি ওয়ার্ক ইন গ্রুপুন দিরাসা করেবি। আদি এ দিরাসাগে মাচ্চা এহেনিহেন ইহতিসোস্তাওগে হেক্কা গুলে ওসুলতাকা নিমুনতাকা রিয়ায় কুরাওয়া এগে মাচ্চা দিরাসা কারদাস্তাকে এবেফুল তৈয়ার করেবি। এফাহু প্রসিকিউটর উন্না শারুই কোর্ট তাকা তাহুগি ইদারা তাকা আদি এহেনিহেন ফারাতা হেক্কা বেহে গাউনং আহল আহলওয়েরি কুরুমগে মাসেক্কে মিওফি কুরিয়া গেন্দেবুন। রাজ্যেগে হুরিহা হিসাব তাকা উতুরুন দেকুনা মি টিমুন দাতুর কুরাব্বা মি মাসেক্কে কুরিয়া গেন্দেবি। ট্রেনিং সেশন তা একি ইদারা তাকা কুরিয়া গেন্দেবি। মি তামরিন তাকুন লিবুন তাজরিবাগে আলিগা হাকিগতুগা মি হ্যান্ডবুক ফতেগে সিফায়গা লিমুগে মাসেক্কে ফেসি গেন্দিয়াই। এগতো মি ফয়েল লিয়াম ফাশাফানি দেহাস ফানসবিসনাহার এভিডেন্স ওয়ার্ক ইন গ্রুপ আড্ডু পুলিশ একাডেমিগা তিব্বাগে এবেফুলুম ফেট্টে মাসেক্কাতুগে তেরেগা। মি মাসেক্কাতা হেক্কা বেহে গানুগে ফুন্নাবুস ইলমুরে কামগাওয়া অস্ট্রেলিয়াগে প্রফেসর জেরেমি গেন্সকে এহি তরিকং ওয়ারা বোডা লিবিগেন দিয়ে। আলমেঙ্গে এভিডেন্স ওয়ার্ক ইন গ্রুপ আদি মিফং একুলাওয়ালি টিমগে মাসেক্কাতা আলমেং ফাহুরু এরিবং আদি এহুরিহা বেফুন্না জুমলাকো ওয়ারাং ইহলাস তরিক মায়কু শুকুরু দন্নাওয়া। এফহো আলমেঙ্গে ডিপিজি সালিম আদি এবেফলাগে টিম কামগাওয়া সিনিয়র পাবলিক প্রসিকিউটর মারিয়াম শাহুমা সিনিয়র পাবলিক প্রসিকিউটর আহমদ নাওশাদ পাবলিক প্রসিকিউটর মারিয়াম লুম্মা আব্দুল হান্নান আদি কুরিগে প্রসিকিউটর কামাবা ফরহানাজ মোহাম্মদ দিদি আহমদ শাহ মানাসির আহমদ নাওফল আদি ইজলাজ আব্দুল রশিদ ওয়ারা ইখলাসের কামায়গা মি ফলিউমগা মাসেকে কুরবীতি আদি মি মাসেকাতুগা বাইরবাডানোয়েতি শুকুর দন্নাওয়া। মি ফয় ফুরিহময়গেন আই বান্ডারনাবগে অফিহা দিবেহি ফুলুহুঙ্গে হিদমতা জুডিশারিগে একি ফারায়াত্তাওগে গিনা এহি তেরিকামা একুগা কং ফাহাক এবে ফুরুনাবেস ওয়ারা ইহলাস তেরিকামা একুগা শুকুর দন্নাওয়া। এট দ্য সেম টাইম উই ডিপলি অ্যাপ্রিশিয়েট দ্য সাপোর্ট অ্যান্ড কন্ট্রিবিউশন অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশনস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। অস্ট্রেলিয়ান হাই কমিশন ফর জেনারাস অ্যাসিস্ট্যান্স থ্রু দ্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রোগ্রাম, Professor Jeremy Gaines for invaluable expert review and guidance, Justice Belinda Baker from Supreme Court of the Australian Capital Territory for practical insights and advice, Zahid Usman Jamil for preparing the electronic evidence chapter with UNDP support. Their expertise, generosity, and support have made a significant contribution to this publication, and we are deeply grateful for their assistance. Ade alme miadu minere fotuge magandu beenumaki hekka behe ganuge usulta amali madanuga beenum kurane goy olum filwa dinu amal kura gota mana kura goy egge kurun. Mi foin alme nerumuge maksadaki ফান্ডিয়ারুন্না এটার্নিন্না দিফাই ওয়াকিলুন্না প্রসিকিউটরুন্না লেকচারায়ন্না আদি কিয়া দারিবরুন্না হেক্কা বেহে গতং ইতুবার হুরি মাসদর নেরেদিনু অনুগে উম্মিদকি আদি দুয়া কিবেস ম্যাং আল্লাহগে ইরাদা ফুলায়কু মি ফতকি রাজ্যেগা ইনসাফেরি এগ্গোয়েং আদি হারুদনা আদুল ইনসাফকে নিজামে বিনা কুরুমা লিবুনু ওয়ারবডু বারাকাব্বে গেন্দিউ। আদে এভিডেন্স আ প্র্যাকটিশনার্স গাইড নেরেদেবুংদি আলমি দন্নওয়ালানি দিবহিরাজ্যেগে উত্তম ফান্ডিয়ার আলুস অনারেবল আব্দুল কানি মোহাম্মদ গে আরিহু।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وابعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তেসে মেদগে মেন্দুর নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালে আমালে কারগড় তাকা মেদগে মেন্দুর নামাজ বগুতুবি 12 গড়ি 15 মিনিটুগা দেমিগেনস্তেনি কিরত কুরআন কিও
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ

0: والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين وصلى الله على محمد وآله وصحبه وسلم والحمد لله رب العالمين
1: তেসবি মেদগে আসরু নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া মালেয়া মালে ক্যারি গড়া তকা মেদগে আসরু নামাজ বগুতুই তিংগাড়ি 30 মিনিট কা দেমি গনেস্তেনি কিরত কুরআন কিউ
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা পাবে, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকম করা ফাদান একালাং ইয়াং আলকম করমে ফাহে তিবা ইয়াং একালাং ফেন্না কামুগা নুবিয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকম করমে।
1: মে দিবে রাজ্যেগড় হাগড় একাশ মিনিট গমগেনস্তেনি মিরেগে মগুরি বন মাধবগুতুগে বঙ্গিয়া বঙ্গিতুয়া।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: انسان ايه كون كاتني ان الانسان كون كاتني
1: يخفى
0: يخفى قرار غفرهم قرن جه كان كم كي كبا
1: ادو خام قرما الخار قرما ده بدم كان
0: يتر كم نان نان
1: ونيانولا ادو خام قرما الخار قرما ده بدم كان
0: ادغام قرما اظهار قرما ده بدم غن يا اكيغا ده غن ادا قرمغا نو سكون و تنوين فحتغ اوننا ইফাগে আকুরগে বার দুইমেন বদাফা ইহা মি রুণ বার কুরমা লুই কুরুণ হিমিফা অন্যানি এহম রুণ্ণয় একীগা এ ফিলাওয়ণ অন্যান বুনেফা সুকুমেগে নূন নুত তনবিন ফাহতং ইফাগ আকুর তগতিনে আকুরিং এ সিখমগে বানম এ সুকুমেগে নূন নুত তনবিন ইজহার কুরমা ইদগাম কুরমা দেমেদম রুণ্ণ কোগে আদা কুরাশ এহম রুণ্ণাগে মিমবারে হিমিন জেহেন এই মি ইখফা কুরমা কি দেন ইখফা কুরায়রগে অন্য তফাতা কি এ তনবিয় নুয়াত নুন সুকুন ফাহাত গোন আকুরগে বার দুই মিনুগে সবাবং এ ইখফা বারুগে নুয়াত দুই গেন দানি মিহার মিতাঙ্গা মিয়ন্নানি ইন্নাল ইনসানা কিয়ারুগে তাঙ্গা ইখফা বারে নুয়ান এই সিনা কি দুই আকুরে এহ নমস মি বাই ফাহার ইনসানা বেগিন দিয়া মা কমকুন দান দুগে কুরি নোশা দিমাদ আরং এ বজ্জি হে তাইয়া দিমাদ আরং এ বজ্জি হে এই নুনগে মখরাজ ওয়াসলু আনজি হেনে ekmokay maane ki nunuga makhraj ga dujassa gen nuane nunuga makhraj ga dujassa fikam ga waanama etange ikhfa nubabekin ediye izhar ka badal wege ehme ikhfa ya mi ikhfa ada kurala idghama izhara demedu unako gen ada kuraruga nunuga makhraj hamaya ewasil wani nu jassane
2: wajma'a fa aw'a إن الإنسان خلق هلوعا

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবা ফাবে ইন্নাকুম তাদউউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকা শওয়ারুন তিয়াবামি হুন দুআ কো দন্নবানি আসসাওয়া ওয়ারিগামবা আদি কুত্তম ওয়ারিগামবা রাসকালাং গে শেফ একালাং গে ইলমু ফুলাগিম ওয়ারিগামবানি তিয়াবামি হুননা একুগে
1: ಮೇ ದಿವಿರಾಜ್ಯಗಡು ದಿವಿರಾಜ್ಯಗಡು ಹತರುಗಡಿ ಸಾಳಿ ಸಮ್ಮಿನಟ್ ಕಮ್ಗೆ ನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸಿನ ಮಾಧುವ ಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿ ದೊಡ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್